0: শোরু
1: ভবানকারী শোর।
0: আরে বাবা শোর নাই, শোর শোর শোর
1: ভবানকারী শোর।
0: হ্যাঁ।